আছে দেশ এক, সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ফিরছে শুনো, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, এমন কালো মেঘে তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, আকাশ তলে মেশে এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে। ফিরছে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের

0: জানি সে যে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ফির সে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি, ও মা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: अब श्री कानू घोष इस गीत की धुन तुमको सिखाएंगे।
0: प्यारे बच्चों, ये बांग्ला गीत मैं और मेरे साथी श्री फारूक पहले गाकर सुनाएंगे और उसी धुन में तुम सब गाओगे। सुनो।

Rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao. Ei muhurto loi, ei muhurto te mor, ei manta te ke, kotru dutta tiri na hai moran. Rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao. ঝনঝনাই আজি ঝনঝনাই মোর গণন জোয়ানর মারণাস্ত্র গম গমাই আজি গম গমাই জয় প্রতিজ্ঞা ধ্বনি রে মোর রাষ্ট্র নিয়তির রূপ ধরি কাপুর শত্রুর বিদারিম বক্ষ করিল লোপন দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও কোন সক্রান্ত যি সক্রান্ত মোর দেহ ধ্বজার হয় বর্বর আঘাত সকাল পতন রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও।

0: ভারত সিংহ আজি জাগ্রত হয় প্রতি রক্ত বিন্দুতে সহস্র শহীদর সাহর ঐতিহ্য উজ্জ্বল হয় নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক করো সাবধান হক পশ্চাৎগামী মহারুদ্র রূপে মহাসত্য রূপে মহারুদ্র রূপে মহাসত্য রূপে নুরমুক্তি সন্ন হয় অগ্রগামী দেশর মাটিত আমি বক্ষ রক্তেরে স্বাক্ষর করি করি কপিম জীবন রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও এই মুহূর্ত লই যি মুহূর্ততে মোর সীমান্ততে
1: ভূপেন হাজৰিকাৰ কণ্ঠৰ গীতটি শুনিলে। এইবাৰ শুনক পাৰ্বিন চুলতানাৰ কণ্ঠৰ গীত, ৰচনা ইউছুফ হাজৰিকাৰ, সুৰ ইকৰামুল মজিদৰ।

পারভিন সুলতানার কণ্ঠর গীতটি শুনিলে। এবার শুনোয়া হোক রানী দেবীর কণ্ঠত আনন্দীরাম দাস রচিত এটি বনগীত।

হঠাৎ কোনে কয় শুনা অকমানি, গাঞ্জি পুতলা পাইছনে চিনি, হে গাঞ্জি পুতলা পাইছনে চিনি, বিয়া নাচাবা বিয়া নুশুনিবা, বিয়া নক'বা ভাল মন দিবা, কোনে কয় শুনা অকমানি, হে গাঞ্জি।

0: খুঁজি বুজি লৈ কোনে কয় কোনে কয় শুনা অকণমানি, গাঁজি পুতলা ভাবা চাবা, গাঁজি পুতলা পাইছা চিনি, এই গাঁজি পুতলা পাইছা চিনি। ধন্যবাদ।
1: তোমাৰ নামটো কোৱা, তুমি কি শুনাবা আজি?
2: বনগীত।
1: বনগীত গোৱা।

টিপ টিপ হন্ধিয়ার দীপালি জ্বলায়, তাকে দেখি তরালিয়ে হাই মিশিকায়, এধানি পোহরে রে মরম বিলায়।

0: sé, yo lo hice, yo lo voy.
1: ¡Ay! ¡Chop!
0: Yo lo hice.
1: ¡Mone, mone, asone!
2: Harry, ¿robosto no bo? ¿Hoy se no qué?
3: Muy otra que papi eso. Muy hozorot manjo dukanik. Epua manjo dibulo y coe. Epua pusa hedilo.
2: ¿Hoy ni qué?
3: ¿Hi mangal qué orile? Customer que vas a no hacer no hay. ¿Qué va a kelly me lee a hol niki? No, no. Moy etia guitak manjo kini di. Epua zukilo hago. I don't know. I more sulata loyan.
2: Borokunja que rain aide con. Iman tandat kyo zabolage.
3: Se. Cotta tu bea hol no hay. Belego tupula que zuri di putiale. Kelly me lee hoy zabo de con. Etia zapo por a la palacil. I don't know. Ay, sula ani mana lage.
2: Bad dioke. Iman thanda rakho borohuno titi apuni kyo jabo? Apuni nije jani bujiona nai no hoy?
3: Ha?
2: He he dise. Bad dioke bilak chinta. Isore kapalot milaise buli khai thole hol. Iphale moy dhui pokhali safa korie lolu. Kerahi tu tel bakilu. Ihot keta ki manje futti paise. Torali biate sagulir mangkho khaisilu. তার পছন নাই দেখুন জি হে দাম মই আকো প্রথমতে খংহে কৰিছিল ইফালে মোৰ গুটৰ কিস্তি পয়সাকে জুগার কৰিব পৰা নাই বুলু ইমান বৰ মাংখ কি আনিলে বাদ দিওকে বেলেক চিন্তা তেলখিনি গৰম হৈছে চাও মাংখখিনি ইফালে দিওক

0: আরে বটন দেখুন কপা আহিলি আজি রিক্সা অনা নাই দেখুন সাইকেল লৈ যে
1: এ আমার আন্দোলন চলি আছে মানুহবোর দূরের পর জুম বান্ধি থাকা দেখি খড়খেদা কই আছো বোলো কারবার কিবা এক্সিডেন্ট হয়েছে নাকি আর কি হয়েছিল
0: নাই নাই এই হজরত যে এই আমার মাংসর দোকানী তো যে এইখন দোকান যে
1: গম পাইছো
0: মানে সেই অল্প আগতে কেজনমান মানুষ আহি বড় বেয়া মারপিট করে থই গেল বেচারার বোলে অসুখ হয়ে আছে মই বিয়া এখন খাবলে গই আছিল ইয়াতে দেখিল তামাম হাঙ্গামা হিন্দি সিনেমা লিখিয়াকৈ এটাক মারি আছে আর দেখুন দে দমকলটো অল্প মারি দে আর কেখন ধুই ন দে দে
1: সরতক মারপিট করিলে কোনে কিয়
0: এই সেইকেইটা এম এল এর চামচা নাম তপন বড় লেভেল ঐ মই তাক গাড়ী এখনতে হস্পিটাললৈ পঠাইছো ময়ো তালুকে যাওঁ আর ইয়াতে সকলোখিনি গম পাব এই আজিজ ভাই আছে ঐ আজিজ ভাই ঐ
2: আরে আনক ঠগন দিলে আজির দিন কোনোবাই সুদায় এরবনে দেখাতে বেটা মহাবদমাস এই ভাল পিতন দিছে বাপেকে মুখেরে তেজ বাহির হয়ে অচেতন হয়ে গেছে আরো দিবহে লাগিছিল তা এনেকা ঠগি খুয়া মানুষক হাত ভরি ভাগি দিব লাগে মাজতে আকো বড় সাধু পণ্ডিত কেটামান ওলাইহি নহয় সমাজ সেবক লৈ গেছে তাক হসপিটেল
1: আজিজ ভাই হজরতক ময়ো ভালকৈ জানো সি মানুহক ঠগন দিব পৰা মানুহেই নহয় পঢ়া শুনা কৰা ল'ৰা
2: হয়নে হে নহ'লেনো এনেকৈ কোনোবাই ৰাজহুৱা স্থানত তাক মাৰেনে মোৰ ভুল হৈছিল মাফ কৰি দিয়ক বুলি ভৰি ধৰি ক্ষমা খুজি থকা আমি সকলোৱে দেখিছোঁ ও সেইকেইটা এম এল এ লগত ঘূৰি ফুৰা ল'ৰা সিহঁতে চিঞৰি চিঞৰি সকলোৰে আগত এই হজৰতৰ দুষ্কৰ্মৰ বিষয়ে কৈ থৈ গৈছে
1: কি জগৰ লগাইছিল দোষী হ'লেও এনেকৈ মাৰপিট কৰিছে আর বাকি দোকানীবুরে চাইয়ে থাকিল কোনেও বাধা নিদিলে না
2: সেইবিল ডর মানুষ বাধা দিবলে কোনে হা করব এনেও ভালে হয়েছে এনেকা দুই নম্বরী কারবার করলে এখিকণি পাবও লাগে যেতিয়া এক দেড় কেজিমান মাংস এগালমান পয়সা দিয়ে কিনি নি ঘর পার পিছত যদি সেই মাংস এপুয়াহে ওলাই কার খং নুঠিব হ্যাঁ ঠগিবা এই এই পোয়ালি এই চাহ স্পেশাল চাহ একা মোৰ দোকানলৈ লৈ আহিবি
1: আজিজ ভাই ৰবচোন ৰব হজৰতৰ গাত একো দুখ নাই মই মই এতিয়াহে গোটেইখিনি বুজিছোঁ আপোনালোকৰ দোকানকেইখন ওচৰা ওচৰিকৈ আছে সি আপোনালোকৰ মাজৰে এজন নহয় জানো তাক ভুল নুবুজিব বুজিছে
2: তাৰ মানে
1: নহয় মানে সি এনেকৈ কষ্ট পোৱাৰ বাবে ময়ো জগৰীয়া ময়ে আচল কথাটো ক'ব পাৰিম মাতকচোন মাতক ওচৰৰ দোকানীসকলক মাতক হজৰতক সকলোৱে ভুল বুজি থাকিলে মই শান্তি নাপাম মাতকচোন মাতক মই সকলোৰে আগতে কথাখিনি ক'ব পাৰিম
2: হয় নেকি ঠিক আছে বাৰু মাতি দিছোঁ ৰ'ব ঐ অমল ৰাজা আব্দুল ঐ সৰুপা এই মাইকেল এইফালে এইফালে আছোঁ এই মহন্তকো মাতি লোৱা এই মাংস কেছটো যে এই মাংস কেছটোৰ বিষয়ে হেনো সকলোৰে আগত কিবা এটা কয় আহ আহ সোনকালে
3: ঐ বিষ্ণুপুৰৰ ৰিক্সাৱালাটো নহয় জানো কি নাম আছিল তোৰ
1: বদন গগৈ

0: অঁ, তাইৰ মুখতে শুনিছিলোঁ।
1: মোকো শুনাচোন।
0: সজনুৱা বেৰী হো গৈ আমাৰ।
1: এনেকে নহয়, গাই পেলাই শুনাও, গাই যাচোন।
2: যায়ে বসে পরদেশ সজনবা সতন কে ভরনা।

জীবন আলীর যুগলবন্দী এই মাহর দম্পতি মঞ্জুস্না মহন্ত গোস্বামী আর হৃদয় গোস্বামী। প্রচার হব দেওবারে নিশা 9:30 বজাত।

জীবন আলীর যুগলবন্দী এই মাহর দম্পতি মঞ্জুষ্ণা মহন্ত গোস্বামী আর হৃদয় গোস্বামী। প্রচার হব দেওবারে নিশা 9:30।

কার্ডম নেলি জুনাল রোহাং বীরতার জৈঠা আসেম্বলি ইলেকশন কচেপাতে ভোট পেনাব কালাখা পঞ্চে আসায়ামু কেডো আন্তা শিখ পন এরল ভোট কালাখা আমু ইংথির এর লপেন আহক পেট পেন সাই কাপারে দেং পঞ্চে আফান্তা চি শিখল লাপুথু স্ট্রং রুম আলংতা কেতন কেলাং আমু ইংটাং রাগ পেন পাদুপনল পেনাবাদা পরফাই নেরকেপ আপর পেনসি পোস্টেল বেলট কালাখা কাপেদু পেনসি ভোট কালাখা সাই চেংপনপ ভোট কালাখা আফান লং থংকের ফো আহাবার পেন লং ফ্লিকেপ কাউন্টিং সেন্টার পেডুপনল বাং ফারুই সিরাইং করাথ্র কাউন্টিং অবজারভার আটুম পেনসি ভোট কালাখা সাই পাতের পিপনপ কাউন্টিং অফিসার বাং সুরি ফরা ফারুই সিরা থংনের কেবরা সিলেপেন মাইক্রো অবজারভার বাং সুরিহী রা ফারুকথমরা ফ্লিকেবরা থকসি আতুমতা ভোট কালাখা আসাই চিতুদুপ কেডোয়ান আসেম্বলি কনস্টিটুয়েন্সি আফান্তা ভোট কালাখা পাতাই ক্রেপ হোপেন পাতাই ইংকরনের কেপ কেপ কালাখা আবি রুই পিপনপ ডিব্রুগড় হাবার আলং ভোট কালাখা পেন পন আফান ডিস্ট্রিক্ট কমিশন আসাই হেমালং কাউন্টিং অবজারভার কাউন্টিং আসিস্টেন্ট লাপেন মাইক্রো অবজারভার আতুম সেকি পদপন্ড জরহাট হাবার আলংতা ভোট কালাখা আফান ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পেন আতুম চিরক টকপেন সাই আমু অটপনতাংল ডিস্ট্রিক্ট কমিশনার লাপেন ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার জয় শিবনি পেনসি পাতুমিলামথি পাচিনিল ইলেকশন কমিশনার প্রেকজাম ডিস্ট্রিক্ট কমিশনার পুলিশ আহামফাং আকেহয় লাপেন বেটেলিয়ন কমান্ডিং অফিসার আতুম পেন ভোট কালাখা আফি সুলুক সদক আতমন কাপিধু দেডেজি আফান্তা লামথি কাচুনিরি পাদুল স্টেট চিফ ইলেকশন কমিশনার অনুরাগ গোয়েল পাতুমি ভিডিও কনফারেন্সিং আবার সাইপেন ভোট কালাখা আসাই আমু ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হরমিত সিং হোম ডিপার্টমেন্ট এডিশনাল চিফ সেক্রেটারি অজয় তিওয়ারি লাপেন কমান্ডিং অফিসার অফ ডিস্ট্রিক্ট কমিশনার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বেটেলিয়ন আতুমতা পাতুমি কচিং কিচিংওয়াই আমে পাদুপনল কচিং কিচিংওয়াই আহুদ আলংলি স্ট্রং রুম আলং কেতন কেলাং আমু কে অট পার্শিক লাপেন কাউন্টিং সেন্টার আলং কেতন কেলাং আমু চিরক টক কেদুজি আফান্তা পাচিনিল কাউন্টিং অফিসার আহামফাং আতুম ইংসামজিন লাপেন ইংথির এটপেন কালাখা আসাই আমু কে অট পঞ্জি আফান্তা লামথি পাচিনিল আকাশবাণী গুহাটি বাতরি আজাই মেকপেন পেনাব আদা পরফাই সিরকেপ আপর পেন আর্নি গাংসাম পরফাই থকরা মিনিথম কেপ আপর আন আসেম্বলি ইলেকশন আভুট কালাখা জানামাত সুরিনি রেঙ্করা থ্রক আনি কানাফান আর্নি গাং থিম কিরট কাপেসিটা পাদুপনপ লাসো আজাই মেক পেনাং আন থেক সের সেরা সাইখিয়ে তুমপেনসি ভুট কালাখা আং থিপ আলাম ফাচিতাক পনপ আটাকেও মুসদ ফেরাঙ্কি সুশান্ত তালুকদার পলিটিক্যাল অ্যানালাইসিস আপারুপা বরঠাকুর নবানিতা বৈশ্য ধর্নিধার গোস্বামী লপেন বেদব্রাত দেব মিশ্রা আতুম পেন্থা লাসো ভুট কালাখা আলামথি কচিং কিচিংওয়াই আজাইমেক আলং চিতুদুম্প সুপ্রিম কোর্ট আলং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ আলাম কি হুদবিসার পাদুপন্থুল আরু আচিক্লুনিফাই গৃহিণী আর্নিসি লাসো আলাম কি আদুসে আফান হুদবিসার আসাই পাদুপন্প সুরিনি রেঙ্করা ডিয়েক্টা সুরিনি রা ক্রিসার কেপ আনিকান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আরন পেন সন ফারোইনি আলাম কি কাংসাই পাদুপন নাংল কুথা হুদবিসার আহামফাকবেন লামথি পাচিনি সুরিনি রং করাফ্লি এনিকান থেরেপু আচিক্লু নিফাই ক্রিসের কেপ আরন আকাংসাই নিকান হিনি গেপ্লেং আফি নন কেডোবম এনিকান থাং থাং আচিক্লু নিফাই ক্রিসের কেপ আনি সি সুপ্রিম কোর্ট পেন লাসো আলামকি কাংথি কাংচাপ আসাই পাদুপন্থুল

আর্যুটা আসাম পাবলিক সার্ভিস কমিশন পেন ট্রক্সি কেব রানার কেব গ্রুপ এ আংহই আফান বাংফু কংবাই পঞ্চি আকিমাং পেন কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিলিমিনারি সুরিরি করব হো আসাদ লাং শিখ পন্তাকল বাংফু আবং বাচেলর ডিগ্রি কেনতাং নজি বাংফু আর্টানিকান ইংকরাই সিপেন থংকেব রানের কেব আং বংশি দু নাকি আং তনালামথি লপেন কাচুনিং রিদুন আফান বাংফু আতুম আসাম পাবলিক সার্ভিস কমিশন আ ওয়েবসাইট

কারবি আজ মেকে বাংলা কি মিডিয়াম ওয়েব পেন মিটার ফারুক ক্লিরা ক্রিসি রতক বরফো কেলো হাত স্পেন ফারুক ঠক সিরেং করে সির কেবল পেন মেগা হাত স্পেন কে ফারু সিরে সিরা তক বর ঠক আদন্থু পিনিকে ভোম করুয়া নি পৎসি আংডেং চারি বাং নিংকা হাং আলুঞ্জির আংডেং অলং পেন আসানসান আলুঞ্জির রড পারচু পনিচে তাংতে আংডেং চারি বাং নিংকা হাং আলুঞ্জির আংডেং অলং পেন কাবান তেরন পি কেলুন আলুন আলুন লামথি আর দি দৌনিতা তাংতে আর জিগ সেনাং কাবান তেরন পি পেন কেলুন লাবাং সলঞ্জির

0: থাম্পাই বা হরনি থাম্পিয়ান জাতেন বা সানি থাম্পিয়ান জাতেন বেরকো এট্রাক্ট কলামো আরে বিসেরে অরুবা বা মদমাও বাইয়েবলা বা জেনি জাগ্রা জিনিস বাইয়েবলা বেপনি গেজেজেনে জেনি মদমাও বেপর বিজানু বে জীবিসাপরা ব্যাকটেরিয়ান হক বা ভাইরাসান হক জেনি মদমাও হাপিন হাগো বেনিফ্রাইনে বিজাহা বেরামপ্রা সমজিয়ে
1: মাকাসি সম নথাঙ্গা গামি অঞ্চলাও সাউসিয়ারি বিথিঙ্গাও নথাঙ্গা সাকরি মাওবোবাই আর বিদিনে মাকাসে বেরাম নাইনে মনবোবাই দা বিবেদিয়ে নথাঙ্গা গামি অঞ্চলফোরাও বেরামফনি নুথায় গলম বোথোরাও জানাইখানে মা রকমই মনবোদোমন নথাঙ্গা
0: গামি অঞ্চলফ্রাওতো বেফোর বেরামা বাংসিন সাগ্লোমনাই নুয়ো কারণ মানসিফ্রা জেরৈ থানাঙ্গৌ বা জেরৈ মানে জানাই লংনাই মাবানাঙ্গৌ বেফোরকৌ বারা বেথিং বেরা বারা সচেতন নঙা সুবিধাবো গৈয়া টাউন সহরাও জেরৈ সরকারা সুবিধা হদেন মানে থানাই জানাইনি মানে হাউসিং বা ওয়াটার সাপ্লাই বা অন্য অন্য মানে ফেসিলিটি বেফোরকৌ গামিয়াও গৈয়া বা গার্বেজ ডিসপোজাল সিস্টেম তারমানে যাবর যতকৌ জেরৈ গারনাঙ্গৌ বে সুবিধাফ্রা গতিকে বেফোরকৌ আরো বেনি ইম্পর্টেন্সকৌ গামিনি মানসিফ্রা মিথিয়েখাইনো বা বে লেট্রিন টেট্রিননি বে ওয়াটার সাপ্লাইনি ফেসিলিটি গেয়ে থাকাইনে বেপর বেমার বেরামকৌ গামিও বাংসিন সাগ্লোনাই নুয়ো আর আর বেপর বেমারা যাবাই মেইনলি বে থাম্পাইজং সৃষ্টি জানাই মানে সাননি থাম্পাইজং সৃষ্টি জানাই বেরামটা যাবাই কলেরা ডায়রিয়া ডিসেন্ট্রি টাইফয়েড পারা টাইফয়েড জন্ডিস আরে মেগন হাইয়ে জানাই বেপর বে সাননি থাম্পাইয়া বেকো স্প্রেড কালামা বা মানে সাগ্লোবাইয়ে আর বিশেষকে বে হরনি থাম্পাই বা হাগ্রানি থাম্পাইয়া মেলেরিয়া আর ডেঙ্গু ফাইলারিয়া আর মানে এনকেফালাইটিস বেপরকো মানে মানে আর বাকি যে ভাইরাল কিছু ভাইরাস বেমারকৌ স্প্রেড
1: কালামো বেরামাবো
0: এরলাঙ্গে
1: দা গলম বোথোরাও সরাসনস্রায় মানসিফ্রা গোবাং দৈ গাংনাইকো নুয়ো গজান বোথোরাও যেবাদি দৈ গাঙো বিনিফ্রাই গলম বোথোরাও গোবাং দৈ গাঙো গামি অঞ্চলফোরাও বেখাইনো দৈ গাংনানে জেরিনো মেরিনো জেরাও দৈ মানে বিখোনো লংনাইনি থাকাইবো মালাবা মালাবা বেরামা সোমজিনো হায় নামা
0: নগো এতো সোমজিখাগান প্রকৃতিনি মামানদ্রাই যাহা বে গরম বোথোরাও গলমনাইয়াও যে মানে যথেষ্ট গলমনাইয়াও জোনাও নাঙ্গো মানে দেহানি দৈয়া বাইরে ওঙ্কারলাংনাইকাই যে বে দৈবো গাঙো আর বে দৈ গাঙনাই সময় যদি লংখানাঙ্গানো যে লংনাইয়াও যে গামি অঞ্চলাও যেরবাদি মানে সাফা দৈ মানলাগো বেদি হয়তো মনা জানা বে সাফা দৈ নয়াবলা বেও বেরামনে বহুত মানে ব্যাকটেরিয়া মানে জীবিসা ব্যাকটেরিয়া ভাইরাস থাকে বেপর জিনি লাই বে জিনি দেহা সিং থাকলা বেসে যে বেমার বেপর বেমার সামজি
1: বিকে দৈ লো এসে সাংগ্রাম জান
0: নগৌ বেতো নংথারগৌ গামিয়াও যে সাধারণত মানে আজিকালি দৈখরনি দৈ লো বা দমকলনি দৈ লো গেতো আর যে মানে পুখুরিফ্রাইব দৈমাফ্রাইব লমন দা হয়তো বে গৈলা পুখুরি দৈনি মাফ্রাতো একেবারে যে বুন হাযা মা ধরনের বীজাণু থাকে বেপর দা কমাইবাই থেকে যে দা দমকল বা মানে দৈখরনি দৈ লো বেকবো যে একদম পুরা সাফা হান বুন হাযা কারণ বেপরব বাহারা বারনিফ্রাই বহুত বীজাণু বেও হাবনা থাকে বেকো যদি যে মাঝে মাঝে যদি সাফা কালামাবা তনে পটাস বা ব্লিচিং পাউডারফোর মাঝে মাঝে হান যদি বেকো যে বীজাণু মুক্ত কালামাবলা বেপর যে মানে দেহা বহুত অনিষ্ট কালামাগো আর বে ঠিক বেলগো নয় যে যে দৈক মাঝে মাঝে সাফা কালামানো যে যে পুরা বীজাণু মুক্ত কালাম হাগেন বেবাদি নয় বেকো মানে বীজাণু মুক্ত কালাম থাকে যে পুদুং নাঙ্গো কমসে কম আধা ঘন্টাসো গ্লব গ্লব ফুদুনানো বেকো সুহনানো সেবাদি লিংনাঙ্গো আর বে ফুদুংখানাই দৈয়াবো যে যদি মোজাং খোবনানো দোনাবলা আর বেও উনাও আর বে বীজাণুফোর হাবফিন
1: হাগে গলম বোথোরাও গোবাঙানো দৈ গুদুংখোনো মানো লংনো হানানো বুঙে দা বিদিনো যেকো গুসু জের মনে বিখোনো লংনাইনিফ্রাইবো জোনিয়া বেরামা সোমজিয়ো নঙা
0: নঙা বেনি থাকাইনো মানসিফোরকৌ মিথিনাঙ্গন বেনি মাগো পঞ্চাশ নাইস মোনসে ফৈনাঙ্গন বেনি থাকাই মোনসে মানসিফোরকৌ মিথিহোনাই থাকাই মোনসে মাঝে মাঝে হেল্থ এডুকেশন নাঙ্গো মানসিফোরা মিথিহোনাইগো যে বে দৈ গুদুংকৌ হয়তো লংনাইয়াও যদি মোজাং মোনাবাবো বে দেহানি থাকাই যে বেসেবাং মানে মোজাং বেকো মানসিফোরা মিথিব্লাসো হোনবাসো মানসিফোরা মাগেন
1: দা বিনিফ্রাই যে মিথিনো মোনবাই যে বে খোথাকো মিথিনো থাকাই সাংগ্রাংথিয়ারি সোলোংথাইনিবো
0: বেফোরকো মাবানি থাকাই গামিনি কিছুমান গরংগ্রা মানসিফ্রা সাংগ্রাং জানাঙ্গেন আর বিসেরো হানাইমানি মাঝে মাঝে বেদিনো জথুমা আকারে মানসিফোরকো বুঝাইনাঙ্গেন আর রাইজোফোরনি ল কথা নয় বেও

0: এটা সুন্দর পরিচালনা পদ্ধতিরে তাত সেইখিনি আমি পরিচালিত করিব লাগিব, কারণ সেইখিনিয়ে সম্পূর্ণ শিশু অবস্থাত থাকে, প্রথম অবস্থাত তাক যেনেকে প্রতিপাল করিব লাগে, একেবারে প্রখর সূর্য রশ্মির পৰা বচাই পালে, ঠিক তেনেকে ঘন বরষুণের পৰা বচাই বা পোক পরুয়া বেমার আজার লাগিলে উপযুক্ত পরিমাণের দরব দি বা সদায় পাতলিয়াকে পানি দি পালে তার যেখানে পরিচালনার পদ্ধতি বিক্রি নোহা পর্যন্ত তেনেকে আমি সেইখিনি রাখিব লাগিব।
1: এইবর মানে প্রায় ধরক আপনার 8-9 মাহৰ পৰা কেতিয়া 12 মাহলৈকে প্রতিপালন করব লগা হয়, গতি কারণ এটা পুলি আজি গ্রাফটিং
0: বিজ্ঞাপনের আমি আশ্রয় লোক, গতি নার্সারি এখনের ক্ষেত্রতো আমার যদি উৎপাদিত পুলি বা রোপণ সামগ্রী থাকিব সেই আমি বিজ্ঞাপনের জড়িয়ে তার বিপণনের আমি একটা ব্যবস্থা এটা আমি করব লাগবে যে মূর নার্সারি এনেকা ধরনের পুলি এনেকা উন্নত জাতের সামগ্রী রোপণ সামগ্রী পয়া যায়, গতি বিজ্ঞাপনটা এটা এটা এই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তারপর আন একটা কথা আহে নার্সারি পাইকারি আর খুচুরা বিক্রির বাবে বেলেগ বেলেগ ধরনের ব্যবস্থা থাকিব লাগিব, যদি যদি কোনোবাই পাইকারি হিসাবে নিয়ে তেতিয়াহলে তেওঁক এটা বেলেগ এটা ধরনের মূল্য দিব বা খুচুরা হিসাবে নিলে মূল্যটো বেলেগ হব, গতি এইকটা কথার উপর মনোনিবেশ করলেই মই ভাবো নার্সারি ব্যবসায়িক
1: আর যেহেতু বর্তমান একেবারে মানে ধরক মাশরুমের নিচিনাকে নার্সারি বিলাকর গ্রোথ হয়েছে বা মাশরুম স্থাপন হয়েছে বিভিন্ন জায়গা মানে বিভিন্ন থোপা আছে, গতি মাজত কম্পিটিশন বা প্রতিযোগিতাও এটা হয়ে আছে, গতি গুণগত মানদণ্ডর পুলি মানে কম দামত উচিত মূল্য দিবো মানে সেই নার্সারিম্যানজন বা নার্সারি উদ্যোগীজনের উপর কিন্তু নির্ভর অল্প মানে মানে ঠিক রিজনেবল প্রাইস বলে কোয়া উচিত মূল্য
0: আর
1: মানে গুণগত মানদণ্ড এই দুটা হলে
2: হয়। এটা নার্সারি যখন উদ্যোগী আপনি উদ্যোগী বলেই কৈছে তেখেত সকলক শস্যর পুলি প্রস্তুতি আর বিক্রির উপরেও
1: গুৱাহাটী চহৰত মহানগৰীত সেই কামবোৰ কৰি আছে আৰু যথেষ্টভাৱে লাভ পাইছে। এক নম্বৰ কথাটো হল কি মন কৰিব যে এই তেওঁৰ ওচৰত যিবোৰ সমল আহিব তেওঁৰ ফুলৰ পুলি থাকিব বিশেষকৈ ফুলৰ পুলি আৰু কিছুমান চাব আপুনি টাবত থকা পাতি সৌন্দর্য বহুয়ার
2: তেনকা ধরনের
1: মানে বহুতখিনি উদ্ভিদ আছে, এতিয়া তেও সাবো আজিকালি বিভিন্ন স্থান কার্যালয় আদিত মানে সৌন্দর্য বর্ধনের বাবে ফুলাম পাত্র যোগানোর একটা ব্যবস্থা আছে, আজি সাবো যে বহুত আপনার ধর আপনার ইয়ার আকাশবাণীর যেনবা যে ইয়ারে যেনবা আপনার নিজে তো আপনাদের করেছেই তারপর যদি বহুত এনেকা কার্যালয় আছে যার সেইখানে সুবিধা নাই কিন্তু যে ফুলাম টাব সেইটোরে মানে তার যে চৌহদ বা কার্যালয় যে বারান্দা রাস্তা এই সৌন্দর্য
2: বহুত
1: নার্সারি আছে মানে ইয়াতে সেবা আগবায় আর সময় সময় এইখানে সলনি করে দিয়ে আকো এইখানে যদি অকমান অল্প মরা মোজা নিচিনা হয় এইখানে সলনি করে দ্বিতীয় সেট একটা আনি পিনে আকো লগাই দিয়ে ধরনের একটা সার্ভিস দিয়ে আর সেইটার ভাল পয়সা একটা পায়। আর দ্বিতীয়তে বহুত ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মেল মিটিংত যখন মঞ্চ সজ্জার কারণে বহুখিনি ফুলের পাতর টাবর দরকার হয়, গতি নার্সারি যদি গোটেই এই গোটেই সামগ্রী বা সরঞ্জাম থাকে মানে সেই মঞ্চ সজ্জার একটা ডর ব্যবসায় করবেন। তার উপর দেখা যায় বহু সময় চহদ বিল সুন্দরকে যাতে লেন্ডস্কেপ গার্ডেন কোয়া হয় তার নার্সারি হাতত আসলে যমল থাকি সেইটে সৌন্দর্য বর্ধনের কারণে বিভিন্ন ধরন করবেন লেন্ডস্কেপ গার্ডেনিং বা যে আমার সৌন্দর্য বহনের কারণে এটা স্থানের সৌন্দর্য বহাব কারণে লেন্ডস্কেপ গার্ডেনের কারণে
2: আজকাল টেরেস গার্ডেন বা কিচেন গার্ডেন
1: আছে নার্সারি যদি হাতত যেহেতু বস্তু যদি আমার সময় নাই আর মানুষও নাই আপনাদের সাত বাগিচাখন তৈয়ার করে দিয়ে টাবত আপনি কোয়া নিচিনাকে টাবত থাকা নেমু টেঙা টাবত থাকা আপনার মানে বিভিন্ন ধরনের টাবতে থাকা বোলে আপনার পদিনা টাবতে থাকা বোলে আপনার তুলসী এনেকা বস্তু আনি পিনে সাত বাগিচাখন সজাই দিবেন, গতি ধরক সেই ক্ষেত্রে ডর সহায় এটা হয়। আর এটা হয় দেখা যায় যে ফুলের বুকেও বনাব পারে
0: সৌন্দর্য বর্ধক ঘাহনি এই লন বলে
2: স্থাপন
1: করে দিব পারে, এটা ধরক আপনার যেটা আমার কার্পেট গ্রাস বলে কোয়া হয় যেটো মানে
0: বাঁহপটিয়া
1: ঘাঁহ তারপর কোরিয়ান ঘাঁহ লয় দিয়া ঘাঁহ এনেকা বেলেগ বেলেগ ধরনের ঘাঁহ থাকে সেই তারপরে লনখন বনাই দিব পারে
2: সফল নার্সারি উদ্যোগ সমূহ আভাস দিয়কচোন ডক্টর।